0: ফ্যান্টাস্টিক এবং শুভনার রহমানের সেই গানটি অনেকেই প্রশংসা করছে করে যাচ্ছেন। প্রদীপ সেন অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ, আপনার কাছে খুব ভালো লেগেছে বলেছে, সেই মনে টাচা গানটি, তার মানে মনের ভিতরে একেবারে গেঁথে যায় সেটাই আপনি হয়তো বুঝাতে যাচ্ছেন। ফাতেমা বেগম ওলড্রাম থেকে আপনার কাছে বেশ ভালো লাগছে, তিন আশা আজাদি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, গানটি আপনার কাছেও বেশ ভালো লেগেছে এবং আবার কখন শুনবেন সেটাও বলেছেন, ইউটিউব থেকে শুনতে পাবেন এবং তাছাড়া আমরা অবশ্যই আগামীতে তার মানে সোমবারের অনুষ্ঠানে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি ভুলে গেলে। জাহানার আলী বাংলাদেশ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, গানটি আপনার কাছেও ভালো লাগবে, প্রথমবার তার কথা শুনলেন সুবর্ণ রহমানের সেটাও আমাকে জানিয়েছেন। এবং তাছাড়া আশা ইসলাম আশা আবার লিখেছেন নাইস সং, সেটা আপনি জানিয়েছেন। সোমা সুমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং তাছাড়া ছুরে খাতুন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানের এই গানটি আপনার কাছে বেশ ভালো লেগেছে। তবে আমার হাতে তেমন একটি সময় নেই, একেবারে শেষের পর্যায়ে এই অনুষ্ঠান কিন্তু আবার শুনতে পাবেন, এই একই অনুষ্ঠান নন এডিটেড অনুষ্ঠানটি আবার শুনতে পাবেন আজ বিকেল পাঁচটায়, তার মানে আপনারা যারা বাংলাদেশি রয়েছেন।
1: You're listening to Mohammed Mahmood on Asian Radio Live.
2: Aap sab ke liye nek tamannaon ke saath, duaon ke saath, Mohammed Mahmood haazir-e-khidmat hai. Phool se pyare chaand sitare saathiyo, aadab arz karta hoon. पसंद प्रोग्राम आप सुन रहे हैं एशिया रेडियो लाइव से। एवरी थर्सडे, जी हां एवरी थर्सडे शाम 9 से लेकर रात देर तक आपके लिए एशिया रेडियो लाइव। आपका हफ्ता अच्छा गुजरा होगा, खूबसूरत मौसम के संग। उम्मीद है आने वाला हफ्ता आपके लिए बेगम गुजरे। आपने अभी अभी प्रोग्राम में शिरकत की है तो हम आपका खैर मकदम करते हैं। जी हाँ, आपका आना